0: বিদালু হিন্দে খিরুফদু আরুয়া এ দারিখালুম বেলে হেট্টুমং হওয়ালুয়ান মিহক তিয়া ব্যা মিহুন থিমন দক্ষং হইয়ে ফাহে মিগতুন থিমন রসকলাঙ্গে খালেগে ফানুগে ম্যাখমনাগে আরিহা খালেগে ফানু আমরা গেন্দেবিমে এই একমনাগে লোফুল ফিনিকং হাচলু মঠকে আদি একমনা হিতাম নুখুরবু মঠকে আদি খালেগে ফানু মিহকো পাতুলু কুরেবুমুন লিবাডাগেন্নেবি হিতাম ফুলুম তিমন রসকলাঙ্গে খালেগে ফানু মিঞ্জু কুরবিমে আদি খালেগে ফানু ফুরহমায়ং ইমতিহান কুরবিমে এ মূসাগে ফানে মদিয়ানগে আহলুবেরিংগে তেরেগা আহর তাকে বন্দিং খালেগে ফানু হুন্নেবিমে দেং মিমবর কুরব্বা ফাওয়া গুতগে মতিং মিতন খালেগে ফানু তিয়বাডাগতিয়ে
1: واصطنعتك لنفسي
0: اديتي من رسكلاغي اتكا ابهي وحياي رساله تبليغ كرب متكا تمن رسكلاغي خليغ فان خيار كربيمي
1: اذهب انت واخوك باياتي ولا تنيا في ذكري
0: تمن رسكلاغي ايتكايغي خليغ فاناي খালেগে ফানুগে আহ ওয়াডাগন নওয়াশ আদি থিমন রসকলাঙ্গে হাঁদমা কুরবুমগা তিয়া দেবে খালুম ফারুয়া কুড়া নুকুরব্বাশ
1: ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা
0: ফিরআউনগে গাত তিয়া দেবে খালুম ওয়াডাগন নওয়াশ হামা কাশাওয়ারুম এনা আনিয়া বেরুয়ে হাদ্দু ফাহানালা হিঙ্গজ্জে
1: فقولا له قولا لينا لعله يتذكر او يخشى
0: فه مدماتر بهن تدبه کلون اينا بس ودار واش اي اينا هند مكريتو نواتا بيرويت ويتو اكمگه اميدگه

দশম ফেঙ্কোর তং হিঙ্গা হিঙ্গা হরে আদন এ কিন স্বর্গে থেকে এথাঙ্গা এওরেং আবদ দেমিতি বেনিমি গতুগে এই নুবায় কন্তকুন থ হিরোগে মিহাগে জজায়।

মিয়ালাগে ফাহাতুং এবা আদে আলোগে বেরি রসকলা কয় ইবা রসকলাঙ্গে হাদ্রতং আউমা তিমং আলা অবস্বগতি ইবা রসকলাঙ্গে মিয়ালায় রুসেউং ইতরু মট্টকে।

0: بسم الله الرحمن الرحيم أمسينا وأمسى الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم إني أسألك خير هذه الليلة وفتحها ونصرها ونورها وبركتها وهداها وأعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها ما ني ألمين هفيروغي وغتا بدلكو فيمو هفيروغي وغتو غاوس إميها تكتيغي ملكو وريكن لبي وريكن وني الله আল্লাহং হামদু হরি আল্লাহু ফিয়াওয়া ইহিন ইলাহা কুনুয়ে একলাঙ্গে একলাঙ্গে বাবেরিয় কুনুয়া এককাওয়ান তারাসকলাঙ্গে এমমেহা তাকিতিগে মিলকুয়েরিকামা হামদু সানাওয়ানি একলাঙ্গে একলাঙ্গে হুরিহা কামেগ্গে মচ্চা কুলদুমওয়ান্তা ওডিগেমবে হদ্দাওয়া বড় কুরে বিরাসকলাকো মিরেগে হেও কমং এদি ইবরাসকরাঙ্গে হযরতুগা মিআলা দুআ দন্নাওমু আদি মিরেগে ফাতাহায়া নাসরা নূরা বরকাতা হিদায়াতাবস এদি মিআলা দন্নাওমু মিরেগে নুবাকামুন্না মিরেগে ফাহুন আন্নারে তাকুগে নুবাকামুন মিআলা ইয়া রাক্কাতিরি কান দেবুং এদি ইবরাসকলাঙ্গে হযরতুগা দন্নাওমু
1: ইলমি নূরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজবেরকমা মগু দক্কাদে
2: তুলহেও ফুদুনতেরি উফাবের দিরুলমকা রাস্তা ফাহি কোত্তে
1: উম্মিদু আকোদ্দি একনিবেরিকং ফিলুয়াদে
2: দিবেহরাজ্জেগে আডু
1: এংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড ರಾಜ್ಯಕ್ಕೆ ಕೊಮ್ಮೆ ಹಿಸಾಬೆಗೆ ಹುರಿಗೆಂ ವೆಸ್ ಎಸ್ ಅಗಿ ದೆಕ್ಕುಮ ಕಾಣುಲ ಪಿಎಸ್ಎಂಗೆ ಚೆರಲ್ತ ಫೋನು ಅಡುವ ಹಾಲ ಬಲಾಲುಮ ಫಸೇಹ ಗೊತೆ
3: ಪಿಎಸ್ಎಂ ಎಯ
4: ದಿವೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡ ದೀನುಗೆ ಅಡು ಅದಿ ದಿವೆ ಎಫ್ಎಂ ವೆಸ್ ಅಡುವ ಹಾಲವೇನೆ
2: ಟಿವಿಎಂ ಎಸ್ ಟಿವಿ ಅದಿ ಪಿಎಸ್ಎಂ ನ್ಯೂಸ್ ಬಲಾಲುವೆ
3: ಪಿಎಸ್ಎಂ ಎಯ
4: ಐಒಎಸ್ ಅದಿ ಆಂಡ್ರಾಯ್ಡ್ ಫೋನ್ ತಕುಂ ಡೌನ್ಲೋಡ್ ಕುರವೇನೆ
2: ಪಿಎಸ್ಎಂ ಎಯ
4: ಅವಹ ಫೋನ್ ಡೌನ್ಲೋಡ್ ಕೊರಪ್ಪ.

பத்தலான்க்கு மம்மி உமேத் குறனிங்க வக்கி வேலா ইস্কারনা ওয়াকি বেলা ফদত মেং আমাই তোর কোদেন্না গোড়ালাং আদিবে সেবহরে হেকামি তোর কোচকা দেন ওয়াহক দক্কালানি তে কোদেন্না দত মেন টিম কে ফরাত ওয়ারি তাহ দিয়া গেনস্তিফা

নামাদাকি আলু কামে কে বাগুতু তাকে খান্ডা এলিবা নামা দুখম উলম বানে জামাতাম বানে বারা বারা।

0: ইয়াদা কুরবা হুশিয়েস এবিমাশে আদি দেওয়ানা ফাহারাত ইবা মিহুন নিরওয়া হুশিয়েস এবিমুননে
1: ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা
0: হামাকাশাওয়ারুম তিমান রাসকালাঙ্গে এনায়াত তিমান রাসকালাঙ্গে হুরিহা আয়াত তাকে দেখেবিমে ফাহে এনা এ আয়াত দুকো ঈমান নয় একমুম মানাবে গতে

ফেঙ্কোর তং হিঙ্গা হিঙ্গা হরে আদন এ কিউন স্বর্গে থেকে এথাঙ্গা এওরেং আবদ দেমিতি বেনিমি গতুগে এই নুব্যাকান্তকুন থ হেরুগে মিহাগে জজায়।

আদি তিমন রসখলা আগে থিয়া মিহুন এবাহি মূসা আগে ফান তোর ফরবদ আগে খনা ফরাত ওডাগত মি আদে খনে উমে আদি থিয়া মিহুগে মচ্চ মন আয় সলওয়া বাওয়াল বিমে ইতুর বয়ান মন্নকি বয় মুফসিরুম বিদালওয়া গতুগা ফিনি ফ্যাবা গত ফ্যাবা এচ্চকে এই মামুই কহল ফোনি এচ্চকে আনিব্যা মুফসিরুম বিদালওয়া গতুগা এই গণু ফেনা ইফদ মামুয়ব্রে ফোনি কিরব্রে হুদু এচ্চকে সলওয়ায় কি বাবতগে দূঞ্কে

0: ya kawatteri. Ehemmi makala suwalun suwalu fede ekhala mehen ufedemun ufedemun dagoteke ihsasen nukurewunu. Aslugan Aisha ya Sania de tere kurewun ummid huri waram athiga. Mihakan ha hisabu minimuni ehemmi ma eha hinha menuche.
1: Tolal kene tawani mi hushelu.
2: Aun beenum vi waran asluga interview ge mehmana ekhi ge hedakuru wagut kolu emme rangalakan ehusasen asluga aduhan in iraku ennat. Rangal wahagatake dekewuni esa muhim maulumatake beslibunu ekamu mi interview tankole lonu madu koddi.
3: Rangal enge hasanna ane aduhala hiwa kala mi interview ekamaku mi suwalta kuraru gohunnan mi tarutibe do suwalta furatama kiwe bae dreamscape ke wahaka efeshi. Hasan wese tere coach bae inge nege mi hewejja hitarani furatama sehe. Do e coach bae devani kurikan ne gats do furatama annam waswal life coach ki ko bato ginam hunna nege dane coach ek ando hema eswalum feshinam par reet kon dies then dreamscape ke wahaka pahun genessa then gadiya war visnam mane inge kamyabi ge wahaka ta dakkam di ekam gadi jehje
1: nasru
4: ado halan hama war fase dekudin nan ekanyen non ehen kudin na sha ekiga ama bonelam beenuwa bae wahake bohuri komme interview evis ফেশমুগ করিন তৈয়ার ওয়া ফেশমুগ করিন মে স্কান্ডালাং এ বজিহে ইন্টারভিউ গে মকসদ অডিয়েন্স এই ইমান গে প্রোফাইল লেতো নোনি ইমান নাকি লাইফ কোচক ওয়া তিবে দেন লাইফ কোচক ফরাতুন এহ মিহুন্ন বেনু ওয়ান বাইকাহ লে হিতরিকম ফোর কোদেন গেনস্তে ইন্টারভিউ তো এসওয়াল বাই ফারা উফেদন ওয়েক ওয়ারান আডওয়া হালম ফাসে দেকু দিন গে হাম ওয়াহে তা কুরিয়া গেন দিয়া
1: ফান্ডিয়ারুং বি হুশেলং আডোসাওয়া ফান্ডিয়ারুনা ফিনভেডানওয়া খিয়ালে দেবি দেঙ্গতি বল্লাবন্তি বে ফরাতকা আডোসাওন্তি বে ফরাতকা নাইশায়া সাণিগে ফরাতু মডলুম বেনু ওয়াহাকে বুনু আওয়া কুরিয়া গেন্দে
5: আলুগ মডলুম বেনওয়ানি মুবারাতুগে কুরিয়ান হুরে বড়তাকং আলুগান্ডুগে পারফরম্যান্স আডোহালাম বেনওয়ানা আলুগান্ডা বড়তেশে
1: সাণি
5: আলুগ মডলুম বেনওয়ানি মি হিসাবং আদুনেস ওয়ারং উফাই ওয়ার বেভরেচে দাসি দেন মিয়া দসে মা দাসে গে মিদেই আকান্ত তকে মজা চমস কি আদিবে দেন এহেম গে কুরিয়ং তক ইরাদ কুরেভিয়া রাঙ্গাল কুরানা দেন আমা কুরিম ওট দেবি গোতা ওট দেবাশে আলগড
1: শুকরি এ মুবারাতুগা সাণি আদে নাইশাস ফেন্নাম বেনুম কম গওয়ানা মালগুন মেঙ্গে হুন তেরিম বেলুন তেরিম ওট কুরাবাম বি আঙ্গার তুকে হেন্দু নুয়েচে হমা হামে ফুরসাত ওন্নান বরাবড শুকরিয়া ইমান শুকরিয়া নাইশা শুকরিয়া সাণি আদে মে হফতাগা আলগুন মেঙ্গে বেভেরিং ইন্টারভিউ কুরুং কুরিয়াম মিগেন্দি এ মিহার মিবনি হুরিহা হুশেলুন তা হুশালা নিমিফা দেঙ্গতি তিবে ফুলুঙ্গে মাসেকে ফেটেবো অলগুমনেগে ফান্ডি আরুন দেবা মার্কস কে হেদ দিহা ফাইং ইনসাত্তা আদি অলগুমনেগে আমুন তি দেবা ভোট কে ফান সার্ভিস ইনসাত্তা জুমলা নতিজা অলগুমনে নেরেনি মি হিসাব মি হফতাগে শোনি মালা ফকিবেলানি অলগুমনেগে বিআরপি গে মি শো ইয়া ফলো কুরাবা হুরিহা ফরাতকা ওয়ারা খাস শুকরে দনোম আবদস্তিগতু কে তিবাওয়ান কা মং উম্মিদ কুরান ইরাত কুরে বিয়া দে মি বাভেরিং গে তেরে শো ইয়া কি কুরিয়া দানি কম বাভেরিনে তো বালাদো অলগুমনে কুরিয়া গেন দা শো ইয়া কি গ বদল কল্লানা এম বে ফ্রেন্ডস ওয়ারা বাজবে তো হাকাগে দে আসসালাম
6: Fahipe presents Best Radio Presenter Competition.
7: Best Radio Presenter Competition.
8: Mi mubarat de co-sponsor ki Wholesale Point.
9: Bilta dakkam faseya gote. Miyoti Fahipe app. Bilta ka ngara jumla adadu Fahipe app transfer kolla. ದೆಂಗಾ ಮಹೂರಿಹಾ ಬಿಲ್ತಕ ಫ್ಯಾಸ ದಕ್ಕ ನಿಮ್ಮಲಂವಿ ಫೋನ್ ಫೆಂಗ್ ಗ್ಯಾಸ್ ಅದಿ ಮೀಡಿಯಾ ನೆಟ್ ಬಿಲಕಸ್ ದೆಕ್ಕೇನೆ ರೀಲೋಡ್ ರಾಸ್ಟಸ್ ನುನಿ ಡೇಟಾ ಪೆಕ್ವಸ್ ನೆಗೇನೆಂಗೆ ಮೀ ಹಮ್ಮ ಡಿಜಿಟಲ್ ವಾಲೆಟೆ ದೆನೆ ಮಸ್ ದೆಬಾವ್ಯಾರು ಬಿಲ್ನು ದೆಕ್ಕಿಗೆಂಗ್ ಲಾರಿಯ ವೀಣುವೆ ನೇಂಗಿಗೆಂಗ್ ಉಳೇಕ ನುಜೇನೆ ಹುರಿಯಾ ಡಿಜಿಟಲ್ ಪೇಮೆಂಟಕ ಫಹಿ ಪೇ ಮಾ ಫಹಿ
10: ಕೊಂ ವಹೆ
11: ಆದ ಮೇರು ವಹೆ
10: ಕೊಂತಾ
11: ಕುಳಿ ಮಗುಮತಿ ಎವ್ವಸ್ ವೆಜ್ಜೆ
12: ಬಲಾಬಾ ಆಮ್ನ ಗೋತಿದ್ದರೆಗೆ ಹಿಕ್ಕಂಗಳ ಫುರಿ ಹೆದುನ್ ತಕು ವ್ಯವಸ್ಥೋನಿ
10: ಏ ಆಮಿನ ಕೊನ್ ಸೆಂಟೆ ತಮಿ ಹೆದುನ್ ತಕತ್ತಿ ಜೈ ಆದ ಮೀರು ವಹಿಕೆ
11: ಮೀ ಸೆಂಟೆ ನೂನೆ ಮೀ ಮೀರು ಶು ಆದನ್ ಫಿಹಾರ ಅಲಗ್ಗೆನ ಹೈಜಿನ್ ಡಿಟರ್ಜೆಂಟ್ ಗೆ ಜಾದು
10: ಹೈಜಿನ್
13: ಸಾಫ್ ಕಮ ಮೀರು ವಹುಗೆ ಸಿರ್ರು ಹೈಜಿನ್ ಡಿಟರ್ಜೆಂಟ್ ರಾಜ್ಯತರ ಕೊ ಮಾರ್ಕೆಟ್ ಕುರನಿ ಹೋಲ್ಸೇಲ್ ಪಾಯಿಂಟ್
9: ಬಿಲ್ತ ದಕ್ಕಂ ಫಸೆಯ ಗೋತೆ ಮಿಯೊತ್ತಿ ಫಹಿಪೆ ಆಪ್ ಬಿಲ್ತಕ ಆರ ಜುಮ್ಲಾ ಅದದು ಫಹಿಪೇಪ ಟ್ರಾನ್ಸ್ಫರ್ ಕೊಲ್ಲ ದೆಂಗಾ ಮಹೂರಿಹಾ ಬಿಲ್ತಕ ಫ್ಯಾಸ ದಕ್ಕ ನಿಮ್ಮ ಅಲಂವಿ ಫೋನ್ ಫೆಂಗ್ ಗ್ಯಾಸ್ ಅದಿ ಮೀಡಿಯಾ ನೆಟ್ ಬಿಲಕಸ್ ದೆಕ್ಕೇನೆ ರೀಲೋಡ್ ರಾಸ್ಟಸ್ ನುನಿ ಡೇಟಾ ಪೆಕ್ವಸ್ ನೆಗೇನೆಂಗೆ ಮೀ ಹಮ್ಮ

0: කිරිත් කුර්ආනුගේ සූරත යූසුෆ්ගේ 72 වන ආයෙ මානෙයි එවරෙන් බුනෆුවේ තිමම්මෙන් ගෙල්ලිගෙන් මෙවුලනී රස්කෆානුගේ නාලිය আদি এ গেনেস্তি মিহকং ওই গিনামকি জামলকং এরুভে হাতাকেচ্চে একমং আহুরেন জামিনু বেগিম বামে
1: হাতরুণ বাবতকি আল বদন ফিকুহুবেরিং গে গিনা বেফুলং ইব্বস ভেলা ওয়াগুতুগ বদনকি জামলা গেরিয়া বকরিগে বোডতি আংহিং এচ্চেস কিয়া নামে আদি মি তাকেচ্চ বদন নেকি উনু সাববে কামুগ বুনেভেনি এ তাকেতিগে সাইজ বিয়া কামু কামুগ ফাসওয়ন বাবতকি আল জামলু সিদা জামলু মিগুত কীরিত কুরআনগ আসফবনি এম ফহরকু এই আল আওরাফ সূরাতুগে 40 বনা আয়াতুগে ইখনি ইন

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেভিয়ে তিয়বা মিহুন হাসাদ বেরিকাম বিরুয়েতিবে একমা দুরহেলি ওয়াশে ফহে হামা কাশওয়ারুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকাং হে কন্তাত্তাকা হুসকুল্লাই
2: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗಡು ದಿವಿರಾಜ್ಯಗಡು ಫತಿ ಹಾತರು ಗಡಿ ತಿರಿ ಸತರು ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ್ ಒಗುತುಗೆ ಪಂಗಿಯ ಪಂಗಿದುವ
0: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು